সিনিয়র সঙ্গীত কার্যক্রমের পরবর্তী কথাচিত্র হিরো, কণ্ঠশিল্পী রেশমা, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারালাল, গীতা রচনা আয়ন বক্সী।

তাহার নাম কিস, কাহার পুত্র এড়ে বলি নয়নে অগ্নি পরজ্জ্বলি। কাল যবন ভস্ম গলা, এ তপ কেমন্তে সাধিলা, নিদ্রারে গিরি মধ্যে শোই কহ সে পূর্বে থিলা কাহি। শুক উবাচ কহন্তি ব্যাসঙ্ক কুমর, ইক্ষ্বাকু বংশে নৃপবর, মানধাতা নামে মহেন্দ্র তার।

0: এখানকার টেকনোলজি যেহেতু মানে অ্যাডভান্স হয়ে যাইছে, সেথির লাগি বলি করে চাষবাসটা বড়ি যাইছে। সেতবেলে লোক সংখ্যা অধিকা থিলে কিন্তু চাষ কম
1: কম হউতলা
0: আগে। তো যাহা বি চাষবাস মানে করিছন আপন, এতে এতে সব চাষবাস মানে করিছন আর মানে ভল সেথিরে লাভ হেবা বলি বি আশা রাখিছন, তো খরচা বর্চা কেনতা গানা হইছে চাষ মান কি?
1: খরচা তো করবাকু পড়ে, খত হেলা, সার হেলা, ঔষধ হেলা, আও এগুড়া কো ন কইলে তো মানে লাভ হবে নি না চাষরে।
0: তো ফির ভি এতে এরিয়া রে যেন চাষ করিছন, তো যদি মোটামুটি ভাবে ধর্মা বলে কেতে খরচা যাইতিবা?
1: মোর এরে তো 40 50 লাগিতিব খরচা। হ্যাঁ,
0: কা করি সারো করো বহুত মানে সে স্মার্টলি কহু কি চিন্তা করি করি হি আপন চাষ বাস মানে চয়ন করিছনে যেনটা করবে, তো সেই হিসাবে কহমা বলে আপনকর লাভটা কেতে হবা বলি আশা রাখিছন?
1: লাভ তো হেবার কথা বেশি হেবার থিলা, কিন্তু এই তো এই যে সব সবজি গুড়াক তো মানে মাড় খাইগলা, গহম সর্ষ এগুড়াক ভি নোকসান হয়েছি, তেণু অমল বহুত কম হব।
0: কম হবা শাক সবজি ভিতরে কান কান সব অছি হাদে
1: শাক? মুই তো খালি বাইগন টিকে করিছি
0: কম জায়গা
1: কম জায়গা, তারপরে এই যে ভুলি গলি এই হরড় সেটা ভি করিছি হাফি কর। হ্যাঁ, হাফি কর।
0: ডালি জাতীয় চাষ উপরে বেশি প্রাধান্য দেউছ?
1: হ্যাঁ দেউছি, মু কাইকি এগুড়াক আমি খাউছ না ডেলি, এগুড়াক কাইকি সে দোকানু কিনিবা, তেণু সব নিজর ঘরই হিসাবে সেগুড়াক মানে ইউজ হচ্ছে।
0: আজ্ঞা, তো বিহন মানে সেই নিজরটা হি কি
1: আনুছ? যদি গভর্নমেন্ট সাপ্লাই আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যদি সেই সময় দিয়ে দিয়ে তাহলে সেটা হি ইউজ করুন, নহলে ঘর বিহনটা হি মানে ব্যবহার করা যায়।
0: তো বিহন র লাগি বি ব্যবস্থা মানে নিজে হি করি কর রাখুছন, যদি নেই মিললা বলে
1: নিজর বিহনটা ঘরটা ইউজ করে।
0: হ্যাঁ হ্যাঁ, তো বিক্রি পটা বি তো করুথিবে সবু তো আর নি খাইবার কি রাখন?
1: হ্যাঁ, বিক্রি পটারে টিকে অসুবিধা হে, আমার তো ডালি জিনিস গুড়াক এতে বিক্রি হয় না, যে মার্কেটে টিকে কম রেটে দেউ। আমি গাঁর লোক তো নিয়ন্তি মানে গাঁ কহলে আম আখ পাখর, কিন্তু বেপারী কো দেলে সে টিকে কম রেটে নিয়ে 100 টাকা, এই যে মুগ হলে সে 80 টাকা রে নেবার লাগি চাহে।
0: এটা সব অসুবিধা হচ্ছে কহুন, চাষ তো আপনকে ঢের হচ্ছে কিন্তু ঠিক দরদামটা আপনকে নেই মিলি পারছে, আর আপনকর ইয়ে নেন যে আপন বসি করে তে সারা বিক্রি বটা করি পারবে।
1: হ্যাঁ, বসি করে বিক্রি করি হব না, মু মু এই যে বাসমতি ধান ভি করে, কিন্তু সেগুড়া কো চাউল করি কই বিকবার লাগি তো মু যাই পারি নি, তেনো সেগুড়া কো তেনি কম পরিমাণে চাষ করে। আও
0: আজ্ঞা, তো যেন বাসমতি ধান মানে কহুছন তো সেটা কি ঘরে হি রাখুছন কি সেটা বিক্রি করছন? কম পরিমাণে কলে বি
1: কম পরিমাণ করে খাইবার লাগি হুয়ে, তারপরে বিক্রি ভি যে বিহন পোপোজ রে আমি যে অছেন আমার এটি নোয়াগাঁ রে সে দোকানি কো দেই দিয়ে সে মানে নেই করি বিকন্তি হেগুড়া তো। হ্যাঁ বিহন হেগুড়া তো লোকাল না, আমার এই যে বাসমতি গুড়া কো হাইব্রিড ন হেগুড়া তো লোকাল।
0: মান্ডিয়া চাষ আপনকর আড়ে কেনতা গানা?
1: মান্ডিয়া চাষ আমার গাঁরে এতে করন্তি নেই
0: নেই করবারে। মান্ডিয়া ছড়া যেনতা আমার এই গঙ্গেই এ সব চাষ মানে করা,
1: এগুড়া কো টিকে কমি গলানি
0: আছে,
1: কমি গলানি আর গঙ্গেই ফঙ্গেই করবার নেই।
0: আজ্ঞা, হ্যাঁ মুটে নেই হবার কো?
1: নাই নাই, সে গোড়া ধান তো এখন আর করবার নেই, গোড়া ধান সঙ্গে এই গঙ্গেই হেলা আর এই সব করন্তি।
0: হ্যাঁ, এটা মানে আউনি করবা
1: নাই করবা,
0: কি করবার কে পছন্দ নাই করবা
1: নাই করবার, সেই জায়গারে ভেজিটেবল করুছন্তি লোক চাষি মানে।
0: আজ্ঞা, পনি পরিবারে বেশি চাহিদা আছে ঠিক কথা, তো যেন হিসাবে আপনকর চাষবাস মানে করুছন, তো যাহা বি করিছন সেথি

0: পরিশ্রমী সেমানে করছেন যে মানে
1: টিকে আপন কর চাষবাসটা আপন জৈবিক হিসাবে করুছন কি রাসায়নিক দউছন
0: উভয় সে আজকালি জৈবিক রে কলে সে গাই গরু বেশি দরকার না তাহলে সেই হিসাবে খত দরকার
1: যে আজকাল তো মানে জৈবিক রে করবার লাগি আপন কর ভার্মি কম্পোস্ট মিছে তার বাদে বহুত কিছু মানে জৈবিক উৎপাদ মানে আসি গলা না জেনতি দ্বারা কি চাষবাস মানে করি হই
0: করি হবো মোর তো নিজের অছি সে সুবিধা কিন্তু লেবর প্রবলেমটা হচ্ছে তেমন নাহলে ভার্মি কম্পোস্ট করবার লাগি ভি সবুর সুবিধা অছি কিন্তু লেবর
1: কিছু মাত্রা রে করু মানে ইউজ করুছন মিশা মুসি ভাবে হ্যাঁ আও আর কি করুছন কি নাই টোটালি নাই হলে ভি চাষি ভাই বহন মানে জৈবিক চাষ প্রতি মানে সচেতন হউছন কি নাই
0: হ্যাঁ জৈবিক চাষ রে এই যে আপনকর দোকান রু আনুছন্তি সে বায়ু ফার্টিলাইজার গুডা আনুছন্তি আও ইউজ করুছন্তি
1: হ্যাঁ আপন বি করুছন
0: হ্যাঁ মু বি করিছি
1: হ্যাঁ তো জেতকি বি চাষবাস মানে করিছন সেতি ভল লাভ হেবা বলি আশা রাখিছন
0: আশা তো রাখিছু আও সেই হিসাবে করুছু
1: যদি মোটামুটি ভাবে কহমা বলে কেতে পাইবি বলি আশা রাখিছন
0: এই বর্ষ তো সেই নষ্ট বহুত হই গলা
1: কমি জিবা এটা কেন কেন সব বাজার হাট মান কিনি আসি
0: আমার বিক্রিটা এ মেন তো হলা আমার এই যে পাখরে খুটগা আছে নোয়াগা আছে কুয়ারমুন্ডা ভি নিয়ন্তি তারপরে আমার সে বেপারী গুড়াক গাড়িরে আসিকি ট্রাক্টর নিয়ে যাচ্ছেন চার চকিয়া গাড়ি হ্যাঁ টেম্পুরে ভি নিয়ন্তি বাইকরে ভি নিয়ন্তি হ্যাঁ
1: ম্যাক্সিমাম বেপারি কে দি
0: হ্যাঁ বেপারি কে দিয়া হচ্ছে
1: বলে জিবার জিবার বলে আর কানা কইবার কি চাইবি জিন ভাই বহন মানে ভি আপনকর কথা শুনুছন সে মানকি
0: চাষ তো আমার করিবার কথা চাষ না হলে তো আমি আও কি করি মানে বঞ্চিবা তেনু চাষটা এই যে মু কইলি আমার যে সুকুমারী আউছন্তি সে মানে ছাড়ি দেউছন্তি কিন্তু যে মানে টি পরিশ্রমী সে মানে করুছন্তি তেনু সে মানকু কইছি চাষটা নিহাতি করিবার কথা আও
1: বহুত বঢ়িয়া কথা কহিলে আপন সেথিলে আপনকে বহুত বহুত ধন্যবাদ জোহার
0: জোহার।

0: দাদা আজির মুখিয়া কথাটা তো বঢ়িয়া লাগলো, সবুদিনের মুখিয়া কথা ভাল লাগছে দাদা।
1: হই হই হই
0: বলে সে কথা মানে তো সরলা না, আর আকে আর বি পদে অধে কথা মানে বাকি রহিছে তালি।
1: হই
0: এই সূচনা আকারে গা।
1: হই হই হই তো দেরি নেই করু, পহলা করি যেন বাজার হাটর কথা মানকে কই দউ।
0: হই দাদা হই
1: বইলে আমি যেন বাজার হাটর হারা হারে দরদাম সব বতাউছু আপন মানকে, এটা আমার রাউরকেলা আখর পাখর বাজার হাটর হারা হারে দরদাম সব আয়, যেনতা কি আমার নুয়া গাঁ খুডগাঁ কুয়ারমুন্ডা ঝিরপানি আমার ইস্পাত হাট বা যেটাকে আমি ঝাড়খণ্ড মার্কেট বলে কুছু ছেঁড় বজার ইয়াড়ে ফার্টিলাইজার বজার আমার লাঠিকোটা ই আখর পাখর হারাহারি দরদাম সব পনিপরিবার কেনতা কাই চালু লা আজিরকা সেটাকে হি আমি আপন মানকে বতাউছু। আর এটা আমার আলুর দামকে যদি আমি দেখমা বলে কিলো পিছা 15 টাকা নু 20 টাকা লেখাঁ লা, পিঁয়াজ 25 টাকা, অদা 90 নু 100 টাকা, লেসুন 150 নু 160 টাকা, বিলাতি 30 টাকা, বাইগন 30 নু 40 টাকা, ভেন্ডি ভি 30 নু 40 টাকা, করলা 40 টাকা, বরবটি ভি 30 নু 40 টাকা, কুন্দ্রু 40 নু 50 টাকা, কাখের 25 নু 30 টাকা, কোচা কদেল 40 নু 50 টাকা, মাখ

କାନ୍ଦି ନନ୍ଦି ପ୍ରଭୁ ସୁଲପାଣିଙ୍କ ପାଦେ ପଡି କହୁଛି ଆଉ ପୁନର୍ବାର ଭୁଲ ହେବ ନାହିଁ, ମତେ କ୍ଷମା କରନ୍ତୁ। ক্রোধান্বিত হয়ে মহাদেব কহিলে, মূড়মতি, যাহা আদেশ দিয়ে তাহা প্রত্যাহার করে পারিবে না। আজ্ঞা নন্দী কণ কলে, পতে পতি কহেলা।